0: কাল যুগের আপন কুডকে রথওয়া
1: মহল্লা পহলা শ্যাম কহে সিতম্বর স্বামী সচ মে আছে সাচ রহে।